একটু আবার বা প্রোগ্রাম জেবেস পেরান আমি নেসলা জেবেস ইয়া মায়োলোফান কি জেবেস মায়োলো ইয়েস কুভ এরিকা নম্বেস কোথা কোয়া মাজোভান ইয়া কোভা তুমি মেন্স ইয়ে লাতেলাম মাজোভা মাসকোতানি লুসো মালুন্দো কানোলো নিশাইলেম কুজেবস বাতো কাউফেলাম কুসা জেবেস ভাইন্দনা কাছানা ভাইন্দনা মাতে ভাইন্দনাম কেতেলাম মাজঙ্গেন্দাবা কিব পেট্রিক ইনজুন্দামো নিব মামুয় ভামলেলেম kwasilonga kuzibiswa avo Jason Lisao ni mavasi kafela linyante ki mavasi avo Just Mbonge mavasi avo mavona mavasi avo mafale nona azibiswa kwasavelo kivo Moses ni mavasi kafela maonga kivo Melodam Town ni mavasi kafela kwena kivo Agnes Mundia ni mavasi kwa kanono kivo Alfred kwasazibiswa cholo nevo Kenneth Milima vo chunga chikoma vo namubi mlauli kuzibiswa ni vo ma Kenneth Mafwila Simba ni mavasi kafela Botswana ke vo Josephat Mweze kuzibiswa vo Sloka ni vo Yuse ni mavasi kafela Mangweze kuzibiswa vo Mswana mlauli ni mavasi kafela Kwachoi kuzibiswa vo Angelina Mova ni mavasi kafela Kasheshe ke vo Ponwell Mukokwa mavasi avotebo azibiswa kusazibiswa ni mavasi avo Patricia Mupa ni mavasi avo Lielelo azibiswa kwa mafuta kivo Monica Mwia ni mavasi mwachoto kivo Mwaka Mwia ni voka Mwimwia ni mavasi kafela chefozwe kuzibiswa vo Mary Matongo ni mavasi kafela asbinda kivo Pilaelo Neseo Agata ni mavasi kafela asamdono kivo Thomas Kili ni mavasi kafela Mbelajwe ki voma rais ni vo Jutas Seloka ni mavasi kafela. Watuwaja ki vo James Abuyalo, vo Derkins Kangolo. Kusazo biswa vo David Watuwaja ni vo Hebi Watuwaja ni mavasi kafela. Mariela ki vo Patrick Mketela ni mavasi. Lohoto ki mavasi vo Sam Landela. Linyanti ki usika lwa vo Matabo. Kikia ki vo Agata Msisanyani ni mavasi kafela. Chinchimane kuzibiswa vo Johnny Malumo ni mavasi kafela. Kwa Shaile kuzibiswa vo Gibson Mulauli ni mavasi avona. Mbambazi kivo Lawrence Mpofu. Kwa sazibiswa ni vo Leonard Shita.